সৃজয় ঠাকুর এবং রেখা ঠাকুর গাইলে জগদীশ চৌষণী শব্দ রচনা প্রসঙ্গে কার্যক্রম হব সমর্শ দীপ্তি দেশাই নিকন্ঠ জলম মাতৃণী আকাশল পড়ে এক সন্দেশ আকাশবাণী সে আকাশবাণী উজ্জ্বল রাশি প্রসারণ যাত্রার গৌরবময় নৌ বর্ষ রেডিও বদলায় সময় বদলায় হমেশা আপনার সাথে রই আকাশবাণী আকাশবাণী নৌ বর্ষে পর এটি তাজগির অনুভব করাতে আপনি আকাশবাণী নৌ বর্ষ জি হ্যাঁ দোস্ত সৈতনার হৃদয়মা পোতানি প্রসারণ যাত্রা সফল নৌ বর্ষ পূর্ণ করছে আকাশবাণী তারিখ 8 জুন 1936 থেকে সতত আপনার সেবামাં एक मधुर नौ वर्ष के साथ एक अखंड अटूट विश्वास आकाशवाणी

0: সেতনটি অপেক্ষণ করে সরকার সরানো আমদাবাদ বড়োদরা কেন্দ্র।
1: হর ঘর কি বাণী আকাশবাণী, হর দিল কি বাণী আকাশবাণী, আর দিলো কো জোড়নে কে লিয়ে হাম আ রহে হ্যায় বস এক ক্লিক পর হামারে স্টেশনস লাইভ। মন কি বাত, সঙ্গীত, ড্রামা, স্পোর্টস, পল পল কি ভরোসেমন্দ খবর হামারে ওয়েবসাইট আকাশবাণী.gov.in পর। নয়া ভারত, নয়া আকাশবাণী।